মেট উইথ ঝুমঝুম ঝুমরা নাচে কে এলো, হুইচ ডিপিক্টস আর স্পন্টেনিয়াস লাভ ফর মিউজিক, ডান্স অ্যান্ড দ্য জয়ফুল রিদম অফ লাইফ। ইট পোর্ট্রেজ ডান্স অ্যাজ এ ইউনিভার্সাল এক্সপ্রেশন অফ হ্যাপিনেস দ্যাট ইউনাইটস পিপল উইথ নেচার অ্যান্ড দ্য ডিভাইন।